সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার 1433 ভাস্করাব্দর, ভাদ মাহর আজি 16 দিন, 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর আজি 3 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর সপ্তমী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 5:06:38, আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:38:38।

রূপান্তরময় যুগান্তরময় ভারতর জগতর বিদ্রোহী বীর্য বিপ্লবে বিপ্লবে বিজুলি বজ্রহানি সুঘোষিত করি যাও অগ্নিতুর্য কালান্তরর যি রূপান্তরর যি যুগমিয়া সত্য সিয়ে হে গুপ্ত অনিত্য সেই ব্যক্ত বিজুলিরে গড়ি লওঁ আগ্নেয় অস্ত্র অম্বর ফালিশ্রি দিগম্বর যোগীময় যুগে যুগে পিন্ধু মাথু উপযোগী নব নব যুগ বস্ত্র।

হোক লাগে দেখি বাকিখিনি এৰিলো। গীতিকার লক্ষ্মীনাথে এই বিননীৰ সুৰ আগলি কলাপাত লড়েকি স্বরের ধরনের হব লাগে বলে নির্দেশও দি থৈছে। সে যদি হয় তেন্তে এই বিননীৰ রূপ হব

0: জিলার রেহরুপ।
1: নমস্কার, জিলার রেহরূপত আজি আমি লৈ আহিছো গোয়ালপাড়া জিলার রেহরূপ। আজি আমার সতি আছে গোয়ালপাড়ার পৰা আমার সংবাদদাতা রশিদুল হুসেন। হাতি আর মানুষের সংঘাত গোয়ালপাড়া জিলার বাবে এক দীর্ঘদিনীয় সমস্যা। সেই হাতি মানুষের সংঘাত রোধ করার কারণে গোয়ালপাড়া বন সংমণ্ডলে বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করে আহিছে। এই সম্পর্কে বহলাই কৈছে আমার সংবাদদাতা রশিদুল হুসেইনে।
2: হাতি মানুষের সংঘাত গোয়ালপাড়া জেলার এক জটিল সমস্যা। সেই হাতির আন আন জীব জন্তুর সহ কিদরে সহবস্থান করে জীবন নির্বাহ করবো পারি সেই সম্পর্কে গোয়ালপাড়া বন সংমণ্ডলে সময় সময়ে বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করে আহিছে। কার্যসূচীর অংশ হিসাবে কৃষ্ণাই বনাঞ্চলিকর অন্তর্গত পাইকান সংরক্ষিত বনাঞ্চলত বন বিভাগে 75 হেক্টর ভূমিত বাঁহ গছ রোপণ করেছে। বনাঞ্চলটির কাষরিয়া গাঁও পশ্চিম দাইরঙর শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনত অলপতে বন বিভাগ আর বন পরিচালনা সমিতির মাজত এক চুক্তি স্বাক্ষর সভা অনুষ্ঠিত হয়। গোয়ালপাড়ার বন সংমণ্ডল প্রাধিকারী তেজস মরিস্বামী সভাখনত উপস্থিত থাকি বন সংরক্ষণের ক্ষেত্রে রাইজক সজাগ করার দাইরং বন পরিচালনা সমিতি আর বন বিভাগের মাজত হওয়া চুক্তিত স্বাক্ষর করে। চুক্তির জড়িয়ে বন বিভাগে 75 হেক্টর ভূমিত রোপণ করা বাঁহ গছর চোয়া চিতার দায়িত্ব দাইরং বন পরিচালনা সমিতিক অর্পণ করা হয়। চুক্তি মতে বাঁহ গছর পর সংগ্রহ হওয়া ধন দাইরং বন পরিচালনা সমিতিয়ে লাভ করব। চুক্তি স্বাক্ষর করে বন সংমণ্ডল প্রাধিকারীগিয়ে কয় যে এনে পদক্ষেপে বন সুরক্ষার বন পরিচালনা সমিতির সদস্য সকলে আর্থিকভাবে লাভান্বিত হব। তদুপরি এনে পদক্ষেপে হাতির বাসস্থান বৃদ্ধি করার খাদ্যর নাটনি দূর করব, ফলত হাতি মানুষের সংঘাত রোধ হব।
1: জলজীবন মিশন কেন্দ্রীয় সরকারের এক অভিলাষী আঁচনি। এই আঁচনির জড়িয়ে লাখ লাখ পরিয়ালক বিশুদ্ধ খোয়াপানী যোগান ধরেছে সরকারে। গোয়ালপাড়া জেলাতেও এই আঁচনির জড়িয়ে বহু পরিয়ালক উপকৃত করা হয়েছে। এই সম্পর্কে শুনো আহকসুন আমার সংবাদদাতা রশিদুল হুসেনের।
2: 2019 চনের পূর্বে বিশুদ্ধ খোয়াপানীর অভাব আমার দেশত এক জটিল সমস্যা হয়ে আছিল। হে এই জটিল সমস্যা সমাধানের বাবে কেন্দ্রীয় সরকারে জলশক্তি মন্ত্রণালয়ের অধীন 2019 চনত জলজীবন অভিযান নামের এক অভিলাষী আঁচনির শুভারম্ভ করে। এই আঁচনির জড়িয়ে গ্রামাঞ্চলের প্রতিটি পরিয়ালক প্রতিদিন নিয়মিতভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘরে ঘরে

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ লাইভ ফোন ইন কল্পতৰু। শ্ৰোতাসকলে জানে যদিও আমি আমাৰ ফোন নম্বৰ দুটি পুনৰ কৈছোঁ। নম্বৰটোটি হ'ল 03612661876 আৰু 9435405222। আপোনালোকে এই দুটি নম্বৰত আমালৈ ফোন কৰি আপোনালোকৰ ভাল লগা গীত শুনিবৰ বাবে ফোন কৰক। আমি আপোনালোকৰ সৈতে পুৱা 10 বজালৈকে থাকিম। আজি আপোনালোকৰ সৈতে কথা পাতিবৰ বাবে ষ্টুডিঅ'ত আছোঁ মই, গীতালী ভট্টাচাৰ্য। অনুষ্ঠান আৰম্ভ কৰি প্ৰথমে আগবঢ়াইছোঁ ভূপেন হাজৰিকাৰ কণ্ঠৰ এটি গীত।
4: সহস্রজনে মুখ।

দূরে ন ভাবে ইহ ঠাই রে কম নয় মানবিকা লিপিকা বা হৈমন্তী বা মল্লিকা সহস্রজনে।

সেয়া আছিল উদিত নারায়ণ, আশা ভোসলে আর বৈশালী। হিন্দী সিনেমার গীতের অনুষ্ঠানত এবার এয়া কে কে আর তুলসী কুমার কণ্ঠর এটি গীত শুনাবলে লওয়া হয়েছে রেডি সিনেমাখনের। গীতটি লিখিছে নীলেশ মিশ্রায়।

0: পার্বতীয়ে
1: ও পার্বতী কর্মনে ডাঙর দীঘল হল
0: একদিন তপমনত বিচরণ করে থাকতে
1: থাকতে থাকতে মহাদেবে চন্দ্রিকা তাতে লগ পালা
0: চন্দ্রিকার হাতখান
1: থাপ মারি বুড়া গোহাই যায় যেতিয়া ধরলা
0: তেতিয়া মহাদেবে
1: ও পুনর চন্দ্রিকায় মহাদেবক কইছি বোলে হে প্রভু
0: আপনি এটু এরক
1: আপনি বড় ভুল কাম করছি
0: আর পিতার ওসরত যাই
1: যদি মুখ বিয়া করার তোমার উচিত আছে
0: তেতিয়া হলে পিতার ওসরত যাই।

0: নারদে কৈছে অন্য কথা
1: নহয়
0: আপনার ছোৱালীজনী মহাদেবে
1: ছোৱালী পার্বতীক মহাদেবে বিয়া করবার কারণে খুব ইচ্ছা করে আছে
0: হেমন্তই
1: কোনো কথা নাই কোনো কথা নাই
0: সুন্দরকে ইঙ্গিত
1: ধুনিয়া।

কাল নয়নর ফালি পাহি, কলিজার সাকি জালিলে দীপালি, হৃদয় খলিতা জালি।

জুই বন থেজলে দেখা পুয়া যায়, বন জুই বন থেজলে দেখা পুয়া যায়। হিটলারর জুতার শবধে এহে গিরিপ গারাপ চলে, হিটলারর

আছে, দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে কাবে কাবাটেরে কঢ়িয়াওঁ কঢ়িয়াওঁ বৰ বৰ মানুহৰ দোলা হে দোলা হে দোলা হে দোলা হে আপোন কৰিলোঁ বনুৱাৰ জীৱনক দেহা ভাগৰাই তোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে ডোকো হে ডোকো হে ডোকো হে ডোকো নেপালী ভাষণ হে ভরিয়া বনায়ে আপনো জীবন লাই বিষাই বই না হে ডোকো হে ডোকো হে ডোকো হে ডোকো হে ভরিয়া বনায়ে আপনো জীবন লাই বিষাই গই না হে ডোকো হে ডোকো হে ডোকো হে ঠুলা ঠুলা মানছে ডোকো মানি ধাউচন হাম্রো পসিনা ঝরে হে ঝরে ঠুলো পর্বত কো গোরে টোমা লাগে ঠুলো পর্বত কো গোরে টোমা লাগে পাইলা রাম রীতে কা হাম্রো কাঁধ বাট

শ্রোতাসকলে হিন্দী বোলছবির গীতের অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পৰা। এইবার শুনক বেমিশাল বোলছবির এই গীতটি, শিল্পী কিশোর কুমাৰ।

হাস্তিজ এখন বোলছবিত সেই আছিল লতা মঙ্গেশকর। হিন্দি বোলছবি গীত অনুষ্ঠানটির শেষতীয়া কুমার শানু আর অলকা ইয়াগনিক বোলছবি সাজন।